0: ওই সিংবো না সুন্দর আমি যাবো রঙ রং গোয়ালি খন
1: গোয়াল যা ভাবি এদিবা ছিঙাদের আংনা মানজাবা হা হাজাগ্রী খোক্তক বিশ্বনি যাবো রং গালানি নিয়ম মতে যাবো রং দংথাং সুমং যাওয়া উপর আঙে গালনা অনজাই হা
2: ইয়া নোংছং মতা দাউনি গতাল গবা জাবুল গালানি নিয়ম মতে সোনং গপার সোনং গি জাগবা জাবো রং আপসান সুমং গালদমানি গো সরকারি চাম্পিং হা উনি গমন জাবো রং মুংগ্রি দাকে সুয়ালি সা গালানাং গেন সখাং গপা সোনং গপা জাবো রং জে হাই গালগমন মিসু সামজা করাং আরো বিতে রং নি বিগল রং গনি গপা জাকা বুতাই না মত গপা সোনং গি জাবো সু রং জে কাই প্লাস্টিক রং আরো চাম সু রং গথাম গপা রং থালান থালা তানিও জাকা গবা বস্তু রং ব্রি গপা ব্যাটারি টিউব লাইট আরো গ্লাস রং
0: আহ ইয়ারাং গম খোনা গা দাকা ওদে
1: উনোদে সিঙা কাচান জাবো রং গালনা রা ইয়েন
2: দালো নি নান্তাং তাং নি দাকনা নাগনি গো রাসি মাং দাকবো আন্তাং তাং নি সারা নখরা রং রং চালে রাখিবো আরো আনসিং বাজপি দংবো ইয়া কো জেনমানি নামগনি না ডিরেক্টর আরবান অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ মেঘালয়া উইয়াতিঙা
3: কোন টু জে ইয়ান এম এস ধোনি ফিল্ম নি পালাক মুচালনি রঙপা গি রঙা সিমাং দাও গীত কোক নাস খানা মানগেন

0: সিনি জাবরাংকো গালানি নিয়ামোদে জাবরাংকো দংথাং দংথাং সুমংজদে উপর আঙে গালনা অনজাইং হা
1: ইয়ানো চোমতা দাউনি গতালগবা জাবল গালানি নিয়ামোদে সোনংগপার সোনংগি জাগবা জাবরাংকো আপসান সুমংগে গালদমানি গো সরকারি চ্যাম্পিং আহা উনিগমন জাবরাংকো মংগ্রি দাকে শুয়ালিসা গালানাঙ্গেন স্কাঙ্গপা সোনংগপা জাবরাং জেহাই গালগমন মিসু সামজাকরাং আরো বিচেরাংনি বিগলরাং গনিগপা জাকাবুলদাইনা মাদগপা সোনংগি জাবো সুরাং জেকাই প্লাস্টিকরাং আরো চামসুরাং গতামগপা রংথালানথালাতানিও জাকালগবা বস্তুরাং ব্রিগপা ব্যাটারি টিউবলাইট আরো গ্লাসরাং
2: আহ
3: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।